প্রভু, তুমি দুঃখহর্তা, তুমি উদ্ধারকর্তা, তুমি মহাবাহু, তুমি জগতর নাথ। তুমি যদি আমার দুঃখ ন শুণব, আমাকে উদ্ধার ন করিব, তেমে আমি অনাথ হয়েযু সাতে। তুম বিনা জীবন ভাসুছি অগাধ জলরে। বাহু প্রসারি আমাকে উদ্ধার কর মহাপ্রভু, শরণ রক্ষণ বলে জগৎসারা তুমি ভরসা করছেন। আমাকে শরণ দিও বলিয়ার ভুজ।

শ্রোতা বন্ধু, মানুষ এক সামাজিক প্রাণী। সমাজ ভিতরে সে রহে, সমাজের ভাল মন্দ ঘটনা ভিতরে সে নিজক সামিল করে। জীবনর চলাপথরে মানুষকে অনেক বাধা বিঘ্ন এবং সুখ দুঃখক সামনা করা হয়ে থাকে। বেড়ে বেড়ে সেই ভিতরে সে বাটবণা বি হয়ে যায়। সেতবে সে

0: শ্রোতাবন্ধু, এবে চালিছে বর্ষা দিন। বর্ষা যোগু নদী নাল পোখরী বিল সবুঠি পানি ভরি যাইছি। পানি দূষিত হওয়া যোগু বিভিন্ন প্রকার রোগ ব্যাপিবার আশঙ্কা রয়েছে। সেইথিপাই এই বর্ষা দিন মানঙ্করে স্বাস্থ্য প্রতি অধিক সচেতন হবার আবশ্যকতা রয়েছে। তেবে আজি প্রভাতরে এ সম্পর্কে সচেতনতার বার্তা রাখতে ডাক্তার নকুল সাহু।
1: হাত সফা রাখি যা খাদ্য দৌঁচ ফুটা পাঁচ যা দেবে রোটা ভাইরস ভ্যাকসিন আছে দুই মাস চারি মাস ছ মাস দিয়ে যায় তা দিয়ে বহুত ভালো কথা। যদি দিই না আপনার যেত ঝাড়া হচ্ছে পতলা ঝাড়া হচ্ছে বারম্বার লুণ লেম্বু চিনি পানি পিলা পেয়ে পারে। যদি অধিক ঝাড়া হচ্ছে জাইফল ঘোরিকি খোপারে আদ্বারা পিলার ভ্যাকসিনেসন ভাবে কাম করব পিলা হঠাৎ ডাইরিয়া হব না পিলা সুস্থ রহব যেমি মাছি তার খাদ্য ন বসতে দূষিত জল ব্যবহার করবে না মা হাত বারম্বার সাবুন ধোবে ধরিকি শিশু খুবাইবে। যদি পিলার দেখুম দুর্বল দেখা যাচ্ছে আখি পত্তা বুলুনি এসব কিছু হচ্ছে তাহলে তাকে হসপিটাল নিয়ে উত্তম হব। যে পানি জমিব সেটি মশা বড়ুচ্ছন্তি বা মশা তাঙ্কর অন্ডা দৌঁচন্তি তাঙ্কর বংশ বিস্তার করছন্তি আমি ঘরের চারিপাখে সফা সুতরা রাখিয়া কোটি সঞ্চিত পানি রাখিয়া নাই এবং যদি ডেঙ্গু মশা আমাকে কামুড়িলা তাহলে দুই তিন দিন ভিতরে তার লক্ষণ দেখা যাব এবং ডেঙ্গু জ্বর হব। ডেঙ্গু জ্বর মুখ্য লক্ষণ দেখা যে আখির ভিতর পটে অধিক যন্ত্রণা গোড়া হাত অধিক যন্ত্রণা হব গণ্ঠি সব ফুলে যাব এবং দেহরে নালি নালি জারা পড়িব কাই সে সব প্লাস্টিকের দিকে বা রক্ত কণিকে অণুচক্রিয়া কু আমার মারি দেবে সেইপা আমার দেহরে রক্তস্রাব হব নালি নালি দাগ পড়ব মুখ্য হচ্ছে প্রতিরোধ হব। আমার যেমনি মশা আমি নগাড়ি মশারি এসব ব্যবহার করা গরম খাদ্য খাইবা সাবধানতার আবশ্যকতা রয়েছে আমি সাবধান রহবা।

শ্রোতাবন্ধু, গত কিছু বর্ষ মধ্যে দেখা যাইছে বজ্রপাত যোগুঁ অনেক ধনজীবনর ক্ষতি হয়েছে। এতে বিশেষ ভাবে শিকার হচ্ছেন বিলরে কাম করু।

0: শ্রোতাবন্ধু আজর কার্যক্রম কেমিতে লাগিলা নিশ্চয় লিখিবে। আজি পাই এতিকি নমস্কার।
1: শুনুলে প্রভাত পরিক্রমা, প্রযোজনা করে বিনয় কুমার সামন্তরায়, উপস্থাপনার লে সমীর মিশ্র, আকাশবাণী কটক। কথিকারে শুণু আলোচনা সহরাঞ্চলের কঠিন বর্জ্যবস্তু পরিচালনা, আলোচক বিচিত্রানন্দ নায়ক।
2: সহরাঞ্চলের দৈনিক প্রচুর পরিমাণে কঠিন বর্জ্যবস্তু সৃষ্টি হুয়ে। এইসব কঠিন বর্জ্যবস্তু বাসগৃহ, অনুষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং অন্যান্য অণ আবাসিক অনুষ্ঠান দ্বারা সৃষ্টি হুয়ে। এইসব বর্জ্যবস্তুকে বৈজ্ঞানিক পদ্ধতিরে পরিচালনা পাই বর্জ্যবস্তু পরিচালনা নিয়ম প্রণয়ন করা যাইছে। সহরাঞ্চল বর্জ্যবস্তুকে তিনোটি ভাগে আমি বিভক্ত করে পারিবা। বায়োডিগ্রেডেবল বা জৈব বিঘটনক্ষম আর্দ্র বর্জ্যবস্তু যথা পরিবা চোপা, ফল চোপা, খাদ্যর বড়কা অংশ, মাছ, মাংস ও অণ্ডা প্রভৃতির সৃষ্টি বর্জ্যবস্তু। সেইপরি নন বায়োডিগ্রেডেবল বা অণ জৈব বিঘটনক্ষম বা শুখিলা বর্জ্যবস্তু যথা প্লাস্টিক বোতল, পলিথিন, শুখিলা কাগজ, কার্ডবোর্ড, কাচ বোতল, নড়িয়া কতা ইত্যাদি। গৃহ নিঃসৃত বিপজ্জনক বর্জ্যবস্তু যেপরিকি ব্যবহৃত ব্যাটেরি, সেফ লাইট, টিউবলাইট, রঙ্গ ডবা, তারিখ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: রাগমঞ্জুরির শেষের শিল্পী সোমেশ্রী রথ গাইছন্তি দেবদাস ছোট্রাইঙ্କ ରଚନାରୁ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: বদলাও বদলাও অভ্যাস বদলাও।
4: মেশিন রে লুগা পকাইবা পূর্বরু চেক করি নথিল কি?
3: বদলাও বদলাও অভ্যাস বদলাও। এবে নিকটস্থ ব্যাংক যাই ফটা পুরোনা নোট বদলান্তু। যদি ব্যাংক মনা করে তো আরবিআই র অম্বডসম্যান পাখরে অভিযোগ করন্তু। আরবিআই কহে সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।

তাহলে কুহতু তো শ্রোতা বন্ধু, জলক নিয়ে আগুক বড় বড় সমস্যা মুন্ড টেকা আগর আসন্তু আমি সচেতন হওয়া। কাহি না সকাল টু সঞ্জ সঞ্জু রাতে প্রতি মুহূর্তে আমার দৈনন্দিন জীবনের জলর সেদিক আবশ্যকতা রয়েছে। তা সহ কোঠা কামঠু আরম্ভ করে চাষবাস, ফ্যাক্টরি লুগাপটা সফা করা, বাসনকুসন মজা, মাছ চাষ প্রভৃতি কার্যের জলর সেদিক আবশ্যকতা রয়েছে। এমিতিকি জলর বিদ্যুৎ উৎপাদন যা আমার জীবন অত্যন্ত আবশ্যক হয়ে পড়ছে। তেমন জলর অপব্যয় নকরি আমি জলর কিভাবে ভাবে সংরক্ষণ করে পারিবা, যা আজ চিন্তা করিবার বা সেতিকি সজাগ হবার সতর্ক হবার সময় আসিছে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: বদলাও বদলাও অভ্যাস বদলাও।
4: মেশিনে লুগা পকাইবা পূর্বরু চেক করি নথিল কি?
3: বদলাও বদলাও অভ্যাস বদলাও। এবে নিকটস্থ ব্যাংক যাই ফটা পুরোনা নোট বদলান্তু। যদি ব্যাংক মনা করে তো আরবিআই র অম্বডসম্যান পাখরে অভিযোগ করন্তু। আরবিআই কহে সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা
2: 1970 শিল্পী মিতালী চিন্নারা পরবর্তী গীত গাইছেন রজনীকান্ত নায়কঙ্ক রচনার।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা
2: 1970 ରେ ଶିଳ୍ପୀ ସନ୍ତୋଷୀ ପ୍ରସାଦ ମିଶ୍ର ଶିଳ୍ପୀ ଗାଇଛନ୍ତି ଅଭିରାମ ସାହୁଙ୍କ ରଚନାରୁ।

ধৈর্য হারা হুয়ন্তু নাই ঋষি, পিতা মতে নির্দেশ দিয়েছেন, সময় অছি গঙ্গা নদী কূলে গড় তৈরি করি, আপনার যদি মহাজ্ঞানী শুকমুনি নিমন্ত্রণ করাই সাত দিন সাত রাতে ভাগবত শ্রবণ করতে ব্রহ্ম বিশা প্রখণ্ড রাজা।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাদ সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
4: প্রচার করছু একতারা ভজন পরিবেশন করিছন্তি রমেশ চন্দ্র মহাপাত্র।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

শ্রোতাবন্ধু, এবে আপনার আমি নিয়ে যাচ্ছি অনেক বর্ষ বীতি যাই এক সময়খণ্ডক যে সুমি জীবনরে দেখা দেইছি গোটে বড় পরিবর্তন।

বন্ধু আপন মানে শুনুথিলি প্রেরণাদায়ী নাটক বিবেধ। আশা করুছি এই নাটক কেবল আপনার মনোরঞ্জন দেই নাহি, বরং সমাজের ব্যক্ত লিঙ্গ বৈষম্য প্রতি চিন্তা করিবার এক সুন্দর সন্দেশ মধ্যে পৌঁছাইছি। বন্ধু, এই নাটকটি রচনা করেছিলেন শান্তনু কুমার রাউত। এহাকু পরিবেশন করেছিলেন জয়দুর্গা সাংস্কৃতিক অনুষ্ঠান যাজপুর রোডর কলাকার মানে। বিভিন্ন ভূমিকার অংশগ্রহণ করেছিলেন ধরমা শান্তনু রাউত, সুশীলা মোনালিসা জেনা, দিকু লিপুন সাহু, সুমি প্রজ্ঞা পরমিত পৃষ্টি প্রধান, মানস কুমার সাহু, দীনা সাগর কুমার সাহু, সনিয়া রঞ্জন অধিকারী, মধুমাস্টার অনাম মাঝি এবং স্কুল পিলামানে প্রণতি, ইতি, রাকেশ ও হৃদানন্দ। তেবে শ্রোতা বন্ধু, বর্তমান তো সময় হয়ে যাচ্ছে আজর কার্যক্রমর বিদায় নেওয়া। আজর কার্যক্রমটি আপনার কেমিতি লাগিলা আমাকে চিঠি বা মেল মাধ্যমে মতামত পঠাইব আদৌ ভুলবে। আমাকে চিঠি লিখবার ঠিকাটি হচ্ছে যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক 7530001। আমার মেল আইডিটি লিখি রাখন্তু yb.airctc@gmail.com। তেবে শ্রোতা বন্ধু, আজর কার্যক্রম এইটি রাখুছি। আজর আইনা অগণারে মুথিলি আপন মানঙ্ক সাথী শ্রিয়া রহুছি।

মন্দাঙ্কিনী স্বাইঁ এবং সঙ্গীতা পণ্ডা। দাসকাঠিয়া গীত শুণবে। দিন 11:30 পরিবেশন করবে লড়ুকিশোর শুক্ল এবং সত্যসুন্দর নায়ক। মঞ্জুল মধ্যাহ্নে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র গীত শ্রোতা অনুরোধে দিন 12টায়। ওরাম গীত শুণবে দিন গোটায় 10 মিনিট। পরিবেশন করবে বৃন্দাবন খুকা এবং সাথী। নারী মহলর স্বয়ংসিদ্ধারে শুণবে নীলিমা পাত্র সহ সাক্ষাৎকার দিন গোটায় 20 মিনিট। ওড়িয়া কথাচিত্র গীত অপরাহ্ন 2:45, অপরাহ্ন 5টায় এবং রাতে 7:02। ওড়িয়া লঘু সঙ্গীত এবং ওড়িয়া আলবম গীত চিরহরিত শুণবে অপরাহ্ন 4টায়। যুববাণী সন্ধ্যা 5:30 এতে বিবিধারে শুণবে নৃত্যশিল্পী শুভশ্রী স্বয়ং সহ সাক্ষাৎকার। গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর 73তম ভাগ সন্ধ্যা 6:10। আকাশবাণী জয়পুর কেন্দ্র প্রস্তুত বিকাশ মন্ত্র সন্ধ্যা 6:30। জেলা হালচালে শুণবে মালকানগিরি জেলা সম্পর্কের রাতে 7:25। কৃষি সংসার রাতে 7:30 এতে শুণবে আলোচনা ডালি জাতীয় শস্যর আত্মনির্ভরশীলতা পাই অভিযান। আলোচনা করবে প্রফুল্ল কুমার মহান্তি। কার্যক্রম কন্ট্রিওয়াইড ইনসাইটস রাতে 9:30 রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি। ওড়িশী গীত ছান্দ এবং চম্পু রাতে 10:02। শিল্পী মানে হলে মনমোহন প্রধান, বিশ্বনাথ সাহু এবং পশ্চিমেশ্বর জেনা। শুনিলে আসন্তকালে প্রচারিত হওয়ার কার্যক্রম সম্পর্কের সূচনা।

এই চিঠিটি এসেছি কুঞ্জকটির কন্তলা আঠগড়ু লিখিছেন সুনি রানী সোনা চন্দন সঞ্জু সন্তোষ নির্মলা এবং মামালি। এই চিঠির আপনার হলে দেওকালি শঙ্খত্রাস কটকরু সুনীলকান্ত মহান্তি সরোজকান্ত লক্ষ্মীকান্ত অঞ্জলি সুষমা বীণাপাণী ভাউজ সুমিতা সবিতা ঝিও মীরা সুদীপা সুপ্রীতি সৌরতপা আকৃতি পুয় বিশু এবং সান বহু প্রসন্না। আপনার প্রিয় কণ্ঠশিল্পী উদিত নারায়ণ এবং অলকা আগ্নিক কণ্ঠে তাঁর মোহরার গীত।

শিল্পী বাদল কুমার আচার্য, স্বরচন যোজনা ও সঙ্গীত পরিচালনা পূর্ণচন্দ্র খুঁটিয়া, শিল্পী কণ্ঠে পল্লীগীত গুরুকৃষ্ণ গোস্বামী রচনা, প্রযোজনা অভয় কুমার দাস। প্রথমে শিল্পী গাইছন্তি খই পুঠা করা হেলা, বসুতা মা তা সেরি তেজিতেলা, মো লবঙ্গলতা।

শ্রোতা বন্ধু, গতকালি আমার অতীত যাহা থিলা আজি আউ নাহি তাহা। যুয়াড়ে আপনার চাহিবে কংক্রিটর রাস্তা, উচ্চ উচ্চ অট্টাড়িকা, শিল্প কারখানা, মাটি আজি মার্বল তলে। তেমনি শ্রোতা বন্ধু, মনে পড়ে এমিতি কথাটিয়ে, পরিকল্পনাটিয়ে, ভাবনাটিয়ে। এমিতি সময় দিনে মাটি পজারিলা মেঘকু, তু বরসিবু বরসিবু হোচু, হলে বরসুনু কাহিকি? মেঘ কহিলা, কেউ গাঁ পাহাড় তোলা রাস্তা দিয়ে বরসিবার মোর সেটি আনন্দ থাকে, কিন্তু এ সহরের কংক্রিট রাস্তা পরে যেটি বরসিলে বি মাটি মু তাতে ছুঁইপারে না। মাটি কহিলা, মেঘ এথিপাই দোষ না তোর না মোর, সবু কথা তো এই মনীষ সমাজ পাইঁ।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখালো, এইচআইভি টেস্ট হয়েছে?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্ক দূরে রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকে প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার ICTC কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব, সো ইজি।
6: ফসিলা
2: অডনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি, RBI কহে
7: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখালো, এইচআইভি টেস্ট হয়েছে?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্ক দূরে রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকে প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার ICTC কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

শ্রোতা বন্ধু সবুপুরে এটি চাহি বেলে বেলে কথা কহে নীরবি যাই ওঠ ধীরে ধীরে কথা কহা আরম্ভ করে রাগি যাই মন ধীরে ধীরে শান্ত হয়ে যায় কাহপাই না কাহপাই সেইপা তো আমার্শ্বিক অবস্থা হি এপাই দায়ী আমি চাইলে পৃথিবীর কোণ অনুকোণে সবুজিমা করে দিয়েপারা যে আমি শীতল ছাই দিয়ে পক্ষীকুতা ডালে বসা বাঁধবা সুযোগ দিয়ে যে মানুষ জীবনক বঞ্চাই মহাবাত্যা সহ লড়াই করে যাটুকি ছাই দিয়ে যা ফুল পুষ্প দিয়ে এ প্রকৃতি রঙ বেরঙ্গে সজাই দিয়ে যা আমার জীবনপ্রাই আমার জীবিকার

তা খুলে দিয়ে। সে কেবে কিন্তু শ্রোতা বন্ধু কিছু কহে না, কিন্তু তা প্রতিদানরে আমি কোন তাকে এতিকি দেই পারিবানি। আসন্তু জঙ্গলটিয়ে সৃষ্টি নকলে নাই, নিজে রহুথিবা স্থানরে বগিচাটিয়ে তো তিয়ারি করি পারিবা। এই হাতরে সেই গছর মাড়ি হই তার যত্ন নেই পারিবা, তাকু বড় হেবা পাই মু তো পাকে ছিড়া হইছি বলে তাকু তো কহি পারিবা। এই কথা সহ গীত গীতিকা আজ এতিকি উপস্থাপনার মধ্যে নলিনীকান্ত বিশ্বাস।

0: আরে অসুদেবী যে আপন হঠাৎ ফেরি আসলে যে কন টঙ্কা কেটা ফেরি দেওয়া পাই অদ্ভুত আপনক পরি স্বাভিমানী ঝিও মানে তো দুঃখ পাতি
1: মো পরি
0: নুয়ে কন কন দরকার থলে এত বাট জন্নি করি আসবার মু কোন আপনক টঙ্কা মাগুথিলি আর যদি বা ফেরি দেবাটা জরুরি বলে ভাবিলে নিজে কষ্ট করে ন আসি মনি অর্ডার করে পঠাই দিয়েছিল কন চলি না থাকা চল আসুন ভিতরক আসুন হ্যাঁ ঘরে পৌঁছে চিঠি খন্ডে দিয়েছিল বি মু বুঝি থাকি মো টঙ্কা মোটে বুড়িযিবনি
1: আপন ভাবুছন্তি আপনক টঙ্কা ফেরিবাকু মু আসছি
0: আউ তবে কন কিছু অঘটন ঘটলা ঘরে ঝগড়া করে চালিয়ে আসছন্তি
1: না না সেমিতি কিছু হেনে তবে অরুণিমার আকর্ষণ মতে এত শীঘ্র এঠিকে টানি আনলা হসিলে যে
0: হসিনি পর পিলা পাই জনে অবিবাহিতা ঝিয়র আকর্ষণ কথাটা শুনি ভারি হস মারলা
1: পর আপনা ভেদভাবটা কেবল বিবাহিত স্ত্রী পুরুষ মানক পাখরু আরম্ভ আম আখিরে সব পিলা সমান
0: মোর কিন্তু বিশ্বাস হউনি আচ্ছা সত কইলে এতে গুড়াই দিন বাহার রহিগলে বলি ঘরে কোন কিছু সমস্যা উপজিলা
1: না না সমস্যা কিছু নেই ঘরে বরং সমস্ত আপনাকে কৃতজ্ঞতা জনাইলে
0: তবে আপন এমিতি তরতরি চলে আসলে যে কিছু দিন বিশ্রাম নেওয়া পরে আসলে চল না থা
1: ভাইর উপার্জনের ঘর চলছি তো সেটি অবিবাহিতা ভুণী গোটে বোঝ হওয়াটা উচিত নে
0: বুঝলি আর কিছু কহিবা দরকার নেই এই দেখুন সেতবে এইটি ঠিয়া হয়ে আমি কথাবার্তা করছি আসুন ভিতর আসুন
1: সত কহছি অম্বুজ বাবু অরুণিমাকে দেখি

0: বলি দাবি করু, বেড়ে বেড়ে আমি তা পাখিরা অদরকারি হয়ে যাও, কথাটা একেবারে সত।
1: এই তো পড়ু আসলানি,
0: কিতে ঝড়ি যাইছি বিচারি।
1: হম দিদি, রোষণী আলু যেতে ঝটিকে উঠিলে বি তোফা জন আলুকু সে কোন সরি হব, সেমিতি যেতে আদর যত্ন কলে বি পর পিলাকু কেহি নিজ মার স্নেহ দেই পারিব। মাকু ঝুরি ঝুরি শুখি যাউছি।
0: শোনাটা পড়া, তোমা ডাক্তারখানার আছে, আমি তাকে দেখিবাকু যিবা।
2: তু কিয়ে?
0: মু মু পড়া তো মাউসি।
2: মাউসি?
0: হ্যাঁ হ্যাঁ, একা তোরি মাউসি। আ মু কোলু কোয়া, সোনা ঝিও মানে মোটে কানন্তি নে। আ পিলাটা তা মাকু ঝুরি হুছি।
3: হ্যাঁ, সেটি সেমানকু ভারি হইরাণ করছি, সবুবেলে কান্দুছি, মা মা বলি হুরি করছি। হরু মোর কিন্তু কান্দুরা নথিলা, পরিস্থিতি মানুষের স্বভাব বি বদলাই দিয়ে। হাও অরু তো সহজে পিলা,
0: তাকে বেশি দিন বাহারে রাখিবা ভালো নয়।
1: হ্যাঁ তা নয় তো কোন, মা যে মাউসি সে মা বদলরে মাউসি কে আদরি নব, দিদিকু পাইলে সে মা কু খোঁজিবনি।
3: কিন্তু অশ্রুদেবী তো
1: জানে জানে বাবু, সে বি পর মানুষ হেলে ওরু তাকে ঠিক আদরি নব, দেখু না তাকে কোলরে কেমিতি তু নেই শোই পড়লানি।
0: সেমিতি কাই ভাবুছ রেখা, পর মানুষ কোন নিজ লোক হয়ে পারিবনি, পর পিলাকে কোন স্নেহ আদর দেই পারিবনি।
1: হ্যাঁ পারিব, হেলে কেই দিন, তমে দিদি মা হেইন, মা হেলে জানিব নিজ পিলার মুহ সংসারর যাবতে চিজঠু বি সুন্দর, নিজ পিলা পাই যেউ দুঃখ কষ্ট সই হুয়ে পর পিলা পাই তা করি হুয়েনি।
0: নিশ্চয় করি হুয়ে রেখা, নিশ্চয় করি হুয়ে। পর পিলা ভিতরে নিজর হজিল ধনুকু খোঁজি খোঁজি তাকে পাই যেবার মিছ আশা ভরি ভিতরে নিজকে হজাই দেই হুয়ে। তুমি তুমি সেসব বুঝিপারিবনি রেখা।
3: আপন আসন্তু অশ্রু দেবী, রেখাকে আপন কথারে পারিবেনি, আসন্তু মু আপনকে হসপিটাল নিয়ে যাবি। রেখা অরু শোইছি তা উপর নজর রাখতু।

0: অনু, হে অনু, মু তোতে মারি দিলি ল, মু তোতে মারি দিলি, অনু, অনু,
1: রেখা, রেখা, পানি আনি তো মুহরে ছাটিলু, ওদের চেতা পড়ি গলা।
2: অরুণিমা, অরুণা,
3: ড্যাডি,
2: আরে রে কোন হলো অরুণা, কান্দুছ কেন কি?
3: যাও দেখি মা, যাও, পিটি পিটি মা কেমতে আন্টি কু খন্ডিয়া খবর কর দিয়েছেন্তি।
2: আজ এখন পুনি তো পাগলে আমি বাহলা, আসুন দেখবে। অশ্রু, অশ্রু,
1: চুপ, পাটি করতে নেই, দিদি এখানে শুয়েছে, উঠে পড়িব, আসুন তো, এড়ে চলে আসুন তো।
2: রিয়েলি আই এম সো সরি, মু খুব লজ্জিত অশ্রু, অরুন্ধতীর এটা ঘোর অন্যায়।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আম গীতরে পরবর্তী শিল্পী সঙ্গীতা পণ্ডা শিল্পী গাইছন্তি প্রফুল্ল কুমার ত্রিপাঠী রচনার।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু।
1: শেষে শিল্পী সঙ্গীতা পণ্ডা গাইছেন প্রফুল্ল কুমার ত্রিপাঠী রচনার।

りびき去年の日まれいなまほだよまあ、カンディカンディ কইলে রে পুও মু কউচি তু আজি জঙ্গল আকু যাও না ধ্রুব কইলে মা যেহেতু মর জগত রে মু জন্ম লাভ নেইছি ইয়ে তপরে লোপ

আজ হরি হরি বল সকল জন। আজি ভারতবাসীঙ্কু করে নিবেদন, হরি ভারতর সর্বদুঃখ।

শ্রোতা বন্ধু এবে সময় হয়েছি আপন মানকর মানে আপন মানক এসএমএস র আউ সুমধুর গীতার আসন্তু আসির এই বর্ষাকালীন ঋতুরে সঙ্গীতরে ভিজিবা আউ সঙ্গীতরে মজিবা কিন্তু চিরহরিত কার্যক্রমের গীত শুণবা পূর্ব আসন্তু কিছু সময় বিজ্ঞাপন বিরতি নবা। আজির চিরহরিত কার্যক্রমের প্রথম এসএমএসটি আসছে মহম্মদপুর বিলাট কটকর পঠাইছেন